দুর্যোগ হওয়া ভাবলেও কোয়া বের হোক, দুর্গা অবাস্য কোয়া গার হোক, রক্ষা অধিক্রোয়া শুক্র হোক, লাজিম মহান্ন কোয়া।